0: আশাবন্তী রসাঙ্গ ডমকি আলং নরক নাম পেতে কুড়বার লাকি হই আম দেখো লাকি
1: ইং তে কমর বেশ লাকি দিদি আলং বহুত মিনিংফুল আউখো হ্যাঁ নি
0: লাই পে মুগান্তি অডো মই আলং নর পে উ আলং তে আলং সিমে বিবিয়ানা ডুং ডুং র সাঙ্গ ডমকি র পসিন কারাই সিমে ডুংকি টোলি তে নীলম কুল্লু রোশন পওয়ান সচিন বিপিন
1: রোজা
0: রোজা রো সব সাঙ্গ ডমকি